প্রিয় শ্রোতা মন্ডলী, আজি আমি সতী পরীক্ষা নামক পৌরাণিক বিষয় আপনার সম্মুখে পরিবেষণ করা যাচ্ছু। আপনার মনোরঞ্জন হলে আমার শ্রম সার্থক হব বলে আশা। তবে চলন্তু শুনিবা পৌরাণিক বিষয় সতী পরীক্ষা। রাধা।

ଯମୁନା କୂଳ କଦମ୍ବ ମୂଳରେ ରାଧାଙ୍କ ସହିତ ଯେତେବେଳେ କଥୋପକଥନ ହେଲେ ସେଇ କଥାକୁ ଗୋପର ଗୋପାଳ ଗୋପାଳୁଣୀ ମାନେ ସହ୍ୟ କରି ନ ପାରିକି ରାଧାଙ୍କୁ କଳଙ୍କିର ଆଖ୍ୟା ଦେଲେ। কথা শুনিলা মাত্রকে রাধাঙ্কর মনটা দুঃখ হইগলা। রাধা মনে মনে দুঃখিতা হইকি বিচার কলে, যো কৃষ্ণ পাই মু এতে নিন্দিতা হেলি, সেই কৃষ্ণ প্রকৃতরে কোন মোর মনর কথা বুঝি পারুছন্তি কি নাই? পণ্ডিতে রাধা কোন ভাবুছন্তি?

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস। এথরে আসন্ত শুনিবা
3: শিল্পী মধুচন্দা পাড়ীঙ্ক কণ্ঠরে আধুনিক গীত রচনা করেছেন সফিক আহমদ সিদ্দিকী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথেরে আসন্তু শুনিবা চম্পু, শিল্পী সুকান্ত কুমার কুণ্ডুঙ্ক কণ্ঠরে, কবি সূর্য বড়দেবরথঙ্ক রচনা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। अधिक सूचना पाई वोटर हेल्पलाइन नंबर 1950 को कॉल करंतु किंबा वोटर सर्विस पोर्टल किंबा ईसीआई नेट आप रे बुके कॉल विथ बीएलओ सुविधा रो उपयोग करंतु। मुख्य निर्वाचन अधिकारी ओडिसांग द्वारा जनहित रे जारी।

0: gov.in ওয়েবসাইট্রু মধ্যে ডাউনলোড করে পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে ইয়াকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: গ্রীষ্ম প্রবাহ জারি রয়েছে, নিজকে গ্রীষ্ম প্রবাহ এবং অংশুঘাতরু সুরক্ষিত রাখন্তু। টাণ খরারে বাহারকু যাআন্তু নাহিঁ, হালুকা ফিকা ঢিলা সুতালুগা ব্যবহার করন্তু, ঘরে পরদা টাণন্তু, রাতিরে ঝরকা খোলা রাখন্তু, যেতে সম্ভব থন্ডা পানিরে গাধান্তু, শোষ নথিলে মধ্যে প্রচুর থন্ডা পানি পিয়ন্তু, ওআরএস পাউডার কিংবা ঘরে উপলব্ধ পানীয় যেপরিকি লসি, ঘোল দহি, তোরাণি, লেম্বু পানি প্রচুর পরিমাণে পিয়ন্তু, গরিষ্ঠ খাদ্য খাঁন্তু নাহিঁ, চা, কফি, মাদক দ্রব্য ও কার্বনযুক্ত থন্ডা পানীয় ব্যবহার করন্তু নাহিঁ। যদি বাহারকু যিবাকু পড়ে সাথিরে কলা চশমা, জোতা, চপল ও ধলা ছতা বা টোপি ব্যবহার করন্তু, সাঙ্গরে পানি বোতল নেওয়াকু ভুলন্তু নাহিঁ। ভীষণ খরারে বিশেষ করে দিন 12টারু 3টা পর্যন্ত শারীরিক পরিশ্রম করন্তু নাহিঁ। বাহারে কাম করুথিলে ছতা বা টোপি ব্যবহার করিবা সহ ওদা গামুছারে মুন্ড ও বেককু ঘোড়াই রাখন্তু। বন্দ গাড়ি ভিতরে ছোট পিলাঙ্কু ছাড়ি আসন্তু নাহিঁ। গৃহপালিত পশুপক্ষীমানঙ্কু ছাইরে রাখন্তু এবং পানি পিইবাকু দিয়ন্তু। শারীরিক অসুস্থতা অনুভব কলে তুরন্ত ডাক্তরঙ্ক পরামর্শ নিয়ন্তু।

0: আরি বমনে জাতিয়া নানা
1: কর্মঠ তথা সদাচঞ্চল কুটিয়া সম্প্রদায়ের এই সারি গীত মাধ্যমে যুবক ও যুবতী মধ্যে গীত মাধ্যমে ভাবর আদান প্রদানর পরম্পরা রয়েছে।
2: আদিবাসী গীতক্রমে প্রচার কলু কুটিয়া কন্ধ গীত, পরিবেশন করে জয়সিং মাঝি ও সাথী, আকাশবাণী ভবানীপাটনা। পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: যুগে দাদা জোহার জোহার জোহার জোহার জোহার
1: জোহার রে মকারু জোহার জোহার জোহার জোহার বাবু মকারু।
0: হ্যাঁ দাদা,
1: দিন দুনিয়া যেনতা হেলানা বাবু, আর চলি নেই হয়ে
0: নেই হয়ে নেই কেনতা যে দাদা এটা
1: কেনতা বলে দেখ রে বাবু। হ্যাঁ, পয়সা পত্র অভাব ছিলে শোনা যোগাড় জাটি করবু,
0: ওই
1: কি চাষবাস বনে নেই হইতে শোনা চাষবাস বনে করবার লাগি চেষ্টা করবু
0: করবু।
1: মাত্র এই যেন পরিবেশ ধীরে ধীরে যেন বদলি যাউছি, তার সুখে আমি মনে মরি যাবার বেল নেই।
0: নেই কনে দাদা, সে ঘরে কাঁ কাঁটা বলছে যেতে প্রকার যন্ত্র পাতি লগাই দেখ।
1: হ্যাঁ,
0: তার সুখে ঝাল তো গম গমি যাউছে না।
1: কাঁ করবো রে বাবু, তুই তো নিজের গোড়ে নিজে টঙ্গিয়া কুটি হেল।
0: ওই
1: দেখ রে বাবু, যেতকি আমি সামনে গছ খুঁটছিলা সব কুটি আনলু
0: কুটি আনলো ওই
1: হেলা ওই আর ই রোড ঘাট করবার লাগি ফুনি আমি সব গছ খুঁটকে কুটি দৌছু
0: কুটি দৌছু।
1: তার সঙ্গে সঙ্গে রে বাবু, খেতে গোড়ে গছ ছিলে
0: ওই
1: তোর এক ফুনি খুঁজে হইছে আর মোর এক ফুনি খুঁজে হইছে, কেতা করে কুটি করে ঘরকে নিয়ে যাবো বলুছ হেলা
0: ওই তা ধীরে ধীরে হে হে বলুছ গছ সংখ্যা তার সঙ্গে নিপাত হয়ে গলা,
1: তার দ্বারা আমার যে তো বড়ি গলা। আর তার সঙ্গে সেটা ফুনি আমার বায়ুমন্ডলকে দূষিত করুছে, তার দ্বারা বি এটা গরম বড়বার কারণ
0: কারণ আছে। আর কেতে কথা আছে দাদা, তুই আজিকালি দেখুছু কি নেই যেন প্রকারে বলছে খস সার তার সঙ্গে মারিয়ে নেলু উষো কষা ঝিটি দেলু, হেটা গলা তো পরিবেশ বিগড়ি যাইছে রে। হ্যাঁ, যেন মাটি দেখ তুই আগে কেতে প্রকার চাষবাস করুছিলু, এবে তো বলছে সরকারি সার নেই দিলে তো নেই হবার না দাদা।
1: হয় রে বাবু, ই যেন সরকারি সার দি দি করি আমার মেটকে টান করি দু চাষ শোনা পৌঁছু, মাত্র ধীরে ধীরে ধীরে ধীরে আমার জমি খারাপ হয়ে
0: যাচ্ছে।
1: জমি তো খারাপ হচ্ছে হচ্ছে, তার সঙ্গে আমার পরিবেশ শুনি খারাপ
0: খারাপ হচ্ছে।
1: তো বাবু, আজির দিন কানা জানিছো কি নেই?
0: কাটা দাদা রে কত,
1: আজি হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। তো আমি সবু শ্রোতা বন্ধু মানকে যেন আমার কার্যক্রম শুনুছন সবকে অনুরোধ করু, আমার পরিবেশ কেনতা ভাল রয়েবা সে বিষয়ে আমি সচেতন হবাকে পড়বা
0: পড়বা। নেলে তো আছে আপনা কলা কর্ম মান বেল থাও হি সাবধান
1: সাবধান
0: সাবধান হো হোক সময় সরি থিবা।
1: হয়
0: যে দাদা, আর কাঁ কাঁটা রকিছু কি কেনতা বলছি
1: বাবুরি? বড়া বেল হেলা আমার প্রতাপ চন্দ্র দাস আর তাঙ্কর দলবল খেটলে না
0: খেটলে না।
1: তো আমি তো গীত পদে পদে শুনবাকে পড়বা
0: পড়বা,
1: তো অনুরোধ করু
0: করু। হ্যাঁ,

0: দাদা কপি গলা এই গানা বললু মু হেনতা সুন্দরিয়া ধন্যবাদ গুড়ে দেশি
1: জি বাবু তুই ধন্যবাদ দেবা সঙ্গে সঙ্গে বড়া বেল হেলা না আমার বৈঠক কে চাষি ভাই গুড়ে আসি জগিছন
0: জগিছন
1: তো মুই কথাবার্তা করুছে তুই শুন
2: আজ্ঞা আপনার পরিচয় টিকে দিও।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আপন শুনুছন্তি তান্যাঙ্ক কণ্ঠরে কিছি গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ররু। শেষ গীতটিকে রচনা করেছেন গীতাঞ্জলি সিং, সঙ্গীত অজিত সিং।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী সম্বলপুরী গীত নমিতা রানী পটনায়কঙ্ক কণ্ঠরে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট?
1: তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: পশু পক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই কিছি উপায়।
5: অংশুঘাত নহেবা পাই দিন 11টারু অপরাহ্ন 3টা পর্যন্ত টাণ খরারে গৃহপালিত প্রাণীমানঙ্কু বাহারকু নছাড়ি গুহাড়রে কিংবা ছাই স্থানরে রখন্তু।
4: পশু পক্ষীঙ্কু স্বচ্ছ থন্ডা পানি পিইবাকু দিয়ন্তু, এবং প্রাণীঙ্ক বিশ্রাম স্থান বা কোঠরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
5: গুহাড় কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝিরে মঝিরে পানি সিঞ্চন করন্তু।
4: বুলা পশু ও পক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই ঘর আগরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
5: অংশুঘাত হেলে পশুপক্ষী মানে কিছি খান্তি নাহি, পাটি বাটে নিঃশ্বাস নেবা সহিত ধকেই হুয়ন্তি, পাটিরু ও নাকপুডারু ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদাকু বাহারি আসে।
4: অংশুঘাত আক্রান্ত প্রাণীঙ্কু তুরন্ত থন্ডা ছাই স্থানকু স্থানান্তরিত করন্তু। প্রচুর থন্ডা পানি পিইবাকু দেবা সহিত নিকটস্থ প্রাণী চিকিৎসকঙ্ক সহ পরামর্শ করন্তু।
5: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1962 কিংবা 155333 রে যোগাযোগ করন্তু।
4: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।
6: ଆପଣ ଶୁଣୁଛନ୍ତି ସମ୍ବଲପୁରୀ ଗୀତ ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା କେନ୍ଦ୍ରରୁ। ଶେଷ ଗୀତଟିକୁ ଦ୍ୱୈତକଣ୍ଠରେ ଗାଇଛନ୍ତି ଚିତ୍ତରଞ୍ଜନ ବେହେରା ଓ ନମିତାରାଣୀ ପଟ୍ଟନାୟକ।